কচু খালে খজু খা হু হলে নচুয়াই এই ননন্দে কলিজা খাই এই ননন্দে কলিজা খাই।

খুব সুন্দর নয়নজ্যোতি আর আকাশবাণীর যেহেতু 90 বছর হয়েছে, 90 বছরীয় যাত্রার আমার অন্যতম উদ্দেশ্যই হয়েছে তোমালোকর দরে প্রতিভা সমূহক এখন মঞ্চ দিয়ে লোকক আগুয়াই নিয়াত সহযোগ আগবা। খুব ভাল লাগিল আর একটি গীত শুনব বিচারিম।

হঠাৎ করে রাগি বতাহত বিয়পিল ফুলরে পাহিতে তোমারে হাইতি দেখা যে লাগিল জোনা করে রাগি বতাহত বিয়পিল ফুলরে পাহিতে।

আর খেতেলি পর্বতর মাঝে ও অমর পক্ষীরা জ্বর বাহায় ও আর দুল ভাঙি গেল মোর বৃক্ষ রইল আশা পক্ষী।

0: খুব সুন্দর, খুব ভাল লাগিল। ঈশানী খুব সুন্দর দে, ঈশানী খুব ধুনিয়া, আর ইমান ধুনিয়া লাগিছে তোমাক। কোনে উলিয়াই দিলে আজি? মেকআপ কোনে করে দিছে? নিজে কইছানে? আর কাপড় কোনে ইমান ধুনিয়াকে পিন্ধাই দিছে? তুমি কি করে ভাল পাওয়া কোয়াসুন?
1: নাচি ভাল পাওয়া।
0: নাচি ভাল পাওয়া? আর কি খাই ভাল পাওয়া?
1: ফলমূল।
0: ফলমূল খাই ভাল পাওয়া? ঈশানী ঘর কোন কোন আছে?
1: মা আছে, দেউতা আছে আর আইতা আছে।
0: হয় নেকি? ঘর উৎপাত করা নাই? ভনীয়েক পাহৰি গেছে আজি, কাজিয়া করা নাই ভন্টির লগত? ঠিক আছে, খুব ধুনিয়াকে নাচিছা, আগলেও এনেকে ধুনিয়াকে নাচি থাকিবা দেই।

এই অনুষ্ঠানত তনুশ্রী দেবীর নৃত্যই সকলকে আপ্লুত করে আর অনুষ্ঠানের শেষত সুশীলা দেবী আর সঙ্গীসকলের জেং বিহু উপভোগ করো।

হয়তো লয় বলে এ ডলি তোমারিলো এ লাগিল গই ভিনিহি এ গালার রটি ময়না মতি বিহু বিহু লাগিছে এ গাতে রটি ময়না মতি বিহু বিহু লাগিছে বিহু বিহু লাগিছে গাত এ বড়